0: क्षेत्रयाणां रसायनोद्योगिक संकुलानां स्थापनाय भव्य इति भारतोद्योगिक विकास योजना रसायन इत्येषा योजना मंत्रिमंडलेन अनुमोदिता। राष्ट्रपति पदासीना द्रौपदी मुर्मुः रोमानिया देशस्य बुखारेस्ट यूनिवर्सिटी ऑफ इकोनॉमिक स्टडीज इत्यनेन विश्वविद्यालयेन डॉक्टर ऑनरीस कौसा इति मानद विद्या वाचस्पति उपाधिना सम्मानिता। अयं सम्मानः तस्याः लोकसेवायां शिक्षा क्षेत्रे सामाजिक समावेशे च विशिष्ट योगदानस्य भारत रोमानिया देशयोः संबंध सुदृढीकरणे च मान्यता स्वरूपः प्रदत्तः। सम्मानम् अंगीकुर्वति राष्ट्रपतिः एतत् सम्माननं भारतस्य 1.4 अर्बुदजनेभ्यः समर्पितवती इति वार्ताः।
1: শ্রোতাবন্ধু আপনার টিউন করছেন 102.6 FM আকাশবাণী রাউরকেলা কেন্দ্রকু। আসন্ত জাণবা আমার চলিত অধিবেশনের প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কের কতোটি সূচনা। সকাল 7:10 আমার স্বাস্থ্য, সকাল 7:25 প্রচার করব কার্যক্রম বিকশিত সহর। আজ এর বিষয় রয়েছে পানীয় জলপাই নলকূপ এবং পরিমল ব্যবস্থা। এ সম্পর্কে আলোচনা করেছেন নমিতা কনহর। সকাল 8:30 আকাশবাণী কটক কেন্দ্রর রিলে করে প্রচার করব কার্যক্রম শ্রীক্ষেত্র মাধুরী। আজ এর রয়েছে সুনাবেশ। কার্যক্রমের প্রযোজনায় প্রদীপ্ত শ্রীচন্দন, আলোচনা করেছেন ডক্টর ভাস্কর মিশ্র। সকাল 8:45 বণ পাহাড়ের গীত কার্যক্রমে সাদ্রি গীত পরিবেশন করেছেন শিব নারায়ণ সিং এবং সাথী মানে। সকাল 9:00 বিবিধ ভারতী কার্যক্রম, সকাল 10:00 হ্যালো রাউরকেলা কার্যক্রম, দিন 12:30 এক ভারত শ্রেষ্ঠ ভারত শুনিপারে আকাশবাণী কটক কেন্দ্রর।

শ্রোতাবন্ধু, বিকশিত সহর হেউচি সেই সহর যেউঠারে নাগরিক মানে উন্নত জীবনযাপন পাই সমস্ত মৌলিক সুবিধা পাইথান্তি, যেমতিকি ভল রাস্তাঘাট, পানীয় জল, পরিমল ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, শিক্ষা, বিদ্যুৎ, গণপরিবহন, সবুজ পরিবেশ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার। বিকশিত সহর এক দেশর আর্থিক ও সামাজিক প্রগতির প্রতীক।

শ্রোতন্ধু সকাল আঠটায় শুনেপারে সমাচার প্রভাত এবং পরে পরে আঠটা বাজে পনেরো মিনিটে মর্নিং নিউজ রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি রু। সকাল আঠটা বাজে তিরিশ মিনিটে আকাশবাণী কটক কেন্দ্র প্রচার করব কার্যক্রম শ্রীক্ষেত্র মাধুরী। আজ এথিরে রয়েছে সুনাবেশ। প্রযোজনা প্রদীপ্ত শ্রীচন্দন, আলোচনা করেছেন ডক্টর ভাস্কর মিশ্র। সকাল আঠটা বাজি পঁয়তাল্লিশ মিনিটে বড় পাহাড়ের গীত কার্যক্রমের সাদরে গীত পরিবেশন করেছেন শিব নারায়ণ সিং এবং সাথী মানে। সকাল নটায় বিবিধ ভারতী কার্যক্রম, সকাল দশটায় হ্যালো রাউরকেলা কার্যক্রম।

শ্রোতা বন্ধু, এই গীতটি সহিত শেষ হল আজির হ্যালো রাউরকেলা কার্যক্রম। আমার কার্যক্রম রেকর্ডিং হয়ে থাকে প্রত্যেক গুরুবার সকাল 10:30 রু 11:15 পর্যন্ত। সে মধ্যে আমাকে ফোন করতু এবং কুহতু হ্যালো রাউরকেলা, আমি শুনেবু আপনার পছন্দর গীত। তবে আমাকে ফোন করা টেলিফোন নম্বরটি লিখি রাখতু। টেলিফোন নম্বরটি হল 0661247054। ফোন নম্বরটি আউথরে কই রাখুছি 0661247154। তবে আজির কার্যক্রমকে এইটি রাখুছু। নমস্কার।

0: জানে তু ইয়া জানি না ফিল্ম কা গীত
1: চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষ
3: আকাশবাণী সম্বাদ পড়ুছন্তি সত্যব্রত বেহুরা। বিকশিত ভাইব্রান্ট ভিলেজ কার্যক্রমর প্রতিযোগীঙ্ক সহ আসন্তাকালি বার্তালাপ করিবে প্রধানমন্ত্রী। শ্রীক্ষেত্র পুরীরে আজি অনুষ্ঠিত হেউছি শ্রীজীউমানঙ্ক সুনাবেশ। নূয়াদিল্লিরে আজি কেন্দ্র সরকার ও সিজেপি প্রতিনিধি দল মধ্যে হব তৃতীয় পর্যায় আলোচনা। দেশবাসীঙ্ক সহ আসন্তাকালি মন কি বাত কার্যক্রমরে ভাব বিনিময় করিবে প্রধানমন্ত্রী মোদি। এবং তিনি ম্যাচ বিশিষ্ট টি-20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ অন্তর্গত আজি হরারে ঠারে খেলা যাব ভারত ও জিম্বাবুয়ে মধ্যে দ্বিতীয় ম্যাচ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্তাকালি অপরাহ্ন 4:30 আভাসী জরিয়ারে বিকশিত ভাইব্রান্ট ভিলেজ কার্যক্রমর প্রতিযোগীঙ্ক সহ বার্তালাপ করিবে। এই কার্যক্রমরে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলর 400 জন যুব প্রতিযোগী প্রতিনিধিত্ব করে প্রধানমন্ত্রী সহ আলোচনা করবে। বিকশিত ভাইব্রান্ট ভিলেজ কার্যক্রম 2026 গতমাস 4-30 পর্যন্ত লদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডর 74 গ্রামকু নিয়ে অনুষ্ঠিত হয়েছিল। দেশব্যাপী অনলাইন কুইজ প্রতিযোগিতা জরিয়ারে প্রতিযোগী মানুষ চয়ন করা যাই 3 লক্ষরু অধিক যুব প্রতিযোগী এই অনলাইন কুইজ প্রতিযোগিতার ভাগ নিয়ে কার্যক্রমে প্রতিযোগী মানে স্থানীয় জনসাধারণ রহি স্বচ্ছতা অভিযান ও সরকারি যোজনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, যুব সম্মিলনী আয়োজন, সাংস্কৃতিক আদান প্রদান কার্যক্রম, চারারোপণ অভিযান, ক্ষুদ্র মডেল পঞ্চায়েত এবং স্থানীয় কারিগরঙ্ক সহ আলোচনা করে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে। কার্যক্রমে প্রতিযোগী মানে ভারতর সীমাবর্তী অঞ্চলর সামাজিক আর্থিক পরিদৃশ্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিকাশ সম্বন্ধীয় আবশ্যকতাগুলো সম্পর্কে পরিচিত হয়েছিল। শ্রীক্ষেত্র পুরীরে আজি হরিশয়ন একাদশী তিথি শ্রীজীউমানঙ্ক সুনাবেশ অনুষ্ঠিত হেউছি। সকালু মঙ্গল আলতি, মৈলম ও তড়প লাগি আদি নীতি রথ উপরে সম্পন্ন করা যাইছি। সন্ধ্যা আলতি পরে মহাপ্রভুঙ্ক সুনাবেশ হব। সন্ধ্যা 5টারু রাতি 11টা পর্যন্ত শ্রদ্ধাু মানে সুনাবেশ দর্শন করিপারিবে। সুনাবেশ পাইঁ আজি শ্রদ্ধাুঙ্ক ভিড়কু দৃষ্টি রাখি পুলিশ প্রশাসন পক্ষরু কড়া সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা যাইছি। সংসদ বাহারে কেন্দ্র বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল দেইথিবা মন্তব্যকু কৃত্রিম বুদ্ধিমতা ব্যবহার করে ডিপ ফেক ভিডিও জরিয়ারে মিথ্যা তথ্য প্রঘট করা যাউথিবা সে কইছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টরে শ্রী গোয়েল কইছন্তি এ সম্পর্কে সে নূয়াদিল্লির চাণক্যপুরী থানায় আজি সকালে এতলা দায়ের করেছেন। এভাবে ডিপ ফেক ভিডিও প্রস্তুতকারী এবং প্রঘটকারী বিরোধে দৃঢ় আইনগত কার্যানুষ্ঠান গ্রহণ করা যাব বলে সে কইছন্তি। সে কইছন্তি যে দায়িত্বহীনভাবে কৃত্রিম বুদ্ধিমতা ব্যবহার করে এভাবে মিথ্যা তথ্য প্রঘট করুথিবা ঘটনাকু লোকমানে সহ্য করিবে নাহি। সমস্তঙ্কু যাঞ্চ হইথিবা তথ্য উপরে নির্ভর করিবা লাগি শ্রী গোয়েল আহ্বান দেইছন্তি। কেন্দ্র সরকার নূয়াদিল্লিরে আজি অপরাহ্নরে সিজেপি প্রতিনিধি দল সহ তৃতীয় পর্যায় আলোচনা করিবে। আলোচনার পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র প্রঘট ঘটনা রোখিবা লাগি পদক্ষেপ ভি সিজেপির দাবিগুড়ি উপরে আলোচনা করা যাব। সংবিধান ক্লবরে অপরাহ্ন 3:30 আলোচনা আরম্ভ হব। গতকালি কেন্দ্রমন্ত্রী জেপি নড্ডা এবং ডক্টর জিতেন্দ্র সিং সিজেপি প্রতিনিধি দল সহ নূয়াদিল্লিরে সাক্ষাৎ আলোচনা করে। পরে শ্রী নড্ডা গণমাধ্যমকু কইতিলে সেমানে পরীক্ষা ব্যবস্থার সংস্কার সম্পর্কিত সিজেপির দাবি সম্পর্কে অবগত হয়েছন্তি। পবিত্র আষাঢ়ী একাদশী অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীঙ্কু শুভেচ্ছা জনাইছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টরে শ্রী মোদি কইছন্তি আষাঢ়ী একাদশী ভক্তি এবং করুণার বার্তা দেইথায়। এই অবসরে ভগবান বিঠল সমস্তঙ্ক পাইঁ সুখ সমৃদ্ধি আনিদেবা সহ এক উত্তম সমাজ গঠন লাগি আশীর্বাদ দিয়ন্তু বলি প্রধানমন্ত্রী কামনা করিছন্তি। লোকসভা বাচস্পতি ওম বিল্লা সামাজিক গণমাধ্যমরে আষাঢ়ী একাদশীকু বিশ্বাস এবং ভক্তির পর্ব বলে বর্ণনা করিছন্তি। ভগবান বিষ্ণুঙ্ক করুণা সমস্তঙ্ক উপরে রহিথাউ বলি সে কামনা করিছন্তি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আষাঢ়ী একাদশী অবসরে দেশবাসীঙ্ক সুখ সমৃদ্ধি কামনা করিছন্তি। আপন মানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্তাকালি পূর্বাহ্ন 11টা বেলে ଆକାଶବାଣୀର ମନ୍ କି ବାତ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଉଦ୍ବୋଧନ ଦେବେ। ଏହା ହେବ ମନ୍ କି ବାତ୍ର 136ତମ ସଂସ୍କରଣ। ଆକାଶବାଣୀ ଓ ଦୂରଦର୍ଶନର ସମସ୍ତ ନେଟୱାର୍କ, ଆକାଶବାଣୀ ୱେବ୍ସାଇଟ୍ ଓ ନ୍ୟୁଜ୍ ଅନ୍ ଏଆଇଆର୍ ମୋବାଇଲ୍ ଆପ୍ରେ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମ ଉପଲବ୍ଧ ହେବ। ଆକାଶବାଣୀ, ଦୂରଦର୍ଶନ ନ୍ୟୁଜ୍, ପିଏମ୍ଓ ଏବଂ ସୂଚନା ଓ ପ୍ରସାରଣ ମନ୍ତ୍ରଣାଳୟର ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ରେ ମଧ୍ୟ ଏହାର ସିଧା ପ୍ରସାରଣ କରାଯିବ। ହିନ୍ଦୀ ଭାଷାରେ ପ୍ରସାରଣ ପରେ ଆକାଶବାଣୀରେ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମର ଆଞ୍ଚଳିକ ଭାଷାନ୍ତରଣ ପ୍ରସାରଣ କରାଯିବ। ରାତି 8ଟାରେ ଆଞ୍ଚଳିକ ଭାଷାନ୍ତରଣର ପୁନଃ ପ୍ରସାରଣ କରାଯିବ। 27ତମ କାର୍ଗିଲ୍ ବିଜୟ ଦିବସ ଉପଲକ୍ଷେ ଦୁଇଦିନିଆ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆଜିଠାରୁ ଲାମଚେନ୍ନ ଦ୍ରାସ୍ଠାରେ ଆରମ୍ଭ ହୋଇଛି। ଏହି ଅବସରରେ 1999 କାର୍ଗିଲ୍ ଯୁଦ୍ଧର ବୀର ଶହୀଦ ଯବାନଙ୍କୁ ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଅର୍ପଣ କରାଯାଉଛି। ପାକିସ୍ତାନ ଉପରେ କାର୍ଗିଲ୍ ଯୁଦ୍ଧରେ ଭାରତର ବିଜୟକୁ ସ୍ମରଣ କରିବା ଲାଗି ପ୍ରତ୍ୟେକ ବର୍ଷ ଜୁଲାଇ 26 ତାରିଖରେ କାର୍ଗିଲ୍ ବିଜୟ ଦିବସ ପାଳନ କରାଯାଉଛି। ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଅପରେସନ୍ ବିଜୟ ଉପରେ ପ୍ରସ୍ତୁତ ଏକ ବୃତ୍ତଚିତ୍ର ପ୍ରଦର୍ଶନ ମାଧ୍ୟମରେ ବୀର ଯବାନମାନଙ୍କୁ ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଅର୍ପଣ କରାଯାଉଛି। କାର୍ଗିଲ୍ ଯୁଦ୍ଧରେ ପ୍ରାଣବଳୀ ଦେଇଥିବା ବୀର ଯବାନମାନଙ୍କ ପରିବାରବର୍ଗଙ୍କ ସହ କଥାବାର୍ତ୍ତା ଏବଂ ବରିଷ୍ଠ ସେନାନୀମାନଙ୍କ ସହ ଯୁଦ୍ଧ ସମ୍ପର୍କିତ ବିବରଣୀମାନ ଏହି ବୃତ୍ତଚିତ୍ରରେ ସ୍ଥାନିତ କରାଯାଇଛି। ସେନାର ବରିଷ୍ଠ ଅଧିକାରୀ, ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀ, ବୀର ନାରୀ ଏବଂ ନିମନ୍ତ୍ରିତ ଅତିଥିମାନେ ଦ୍ରାସରେ ଆୟୋଜିତ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗ ଦେଇଛନ୍ତି। କାର୍ଯ୍ୟକ୍ରମ ପାଳନର ଆଜି ଦ୍ୱିତୀୟ ପର୍ଯ୍ୟାୟରେ ବିଜୟ ଭୋଜ ଆୟୋଜନ ସହ କାର୍ଗିଲ୍ ଯୁଦ୍ଧ ସ୍ମାରକୀରେ ଶୌର୍ଯ୍ୟ ସନ୍ଧ୍ୟା ପାଳନ କରାଯିବ। ଆସନ୍ତାକାଲି ପ୍ରତିରକ୍ଷା ମନ୍ତ୍ରୀ ରାଜନାଥ ସିଂ ଯୁଦ୍ଧ ସ୍ମାରକୀରେ ଶହୀଦ ବୀର ଯବାନମାନଙ୍କୁ ଶ୍ରଦ୍ଧାସୁମନ ଅର୍ପଣ କରିବେ। ଆସାମରେ ବନ୍ୟାଜନିତ ପରିସ୍ଥିତିର ସମୀକ୍ଷା କରିବା ଲାଗି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଆଜି ଆସାମ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ହିମନ୍ତ ବିଶ୍ୱଶର୍ମାଙ୍କ ସହ ଟେଲିଫୋନ୍ ଯୋଗେ ବାର୍ତ୍ତାଳାପ କରିଛନ୍ତି। ସାମାଜିକ ଗଣମାଧ୍ୟମ ପୋଷ୍ଟରେ ଶ୍ରୀ ଶର୍ମା କହିଛନ୍ତି, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆସାମରେ ଚାଲିଥିବା ବିପର୍ଯ୍ୟୟ ମୁକାବିଲା ଏବଂ ରିଲିଫ୍ କାର୍ଯ୍ୟ ସମ୍ପର୍କରେ ପଚାରି ବୁଝିଥିଲେ। କେନ୍ଦ୍ର ସରକାର ରିଲିଫ୍, ପୁନଃଥଇଥାନ ଏବଂ ନିର୍ମାଣ କାର୍ଯ୍ୟରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସହଯୋଗ କରିବେ ବୋଲି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଥିବା ଶ୍ରୀ ଶର୍ମା କହିଛନ୍ତି। ଏଭଳି କଠିନ ସମୟରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ସହାୟତା ଏବଂ ସମର୍ଥନ ଯୋଗୁଁ ଆସାମ ଜନସାଧାରଣ କୃତଜ୍ଞତା ପ୍ରକାଶ କରିଥିବା ଶ୍ରୀ ଶର୍ମା କହିଛନ୍ତି। ଲୋକସଭାର ପୂର୍ବତନ ବାଚସ୍ପତି ସୋମନାଥ ଚାଟାର୍ଜୀଙ୍କ ଜନ୍ମବାର୍ଷିକୀରେ ଆଜି ଲୋକସଭା ବାଚସ୍ପତି ଓମ୍ ବିର୍ଲା ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଅର୍ପଣ କରିଛନ୍ତି। ଏହି ଅବସରରେ ସାଂସଦ, ପୂର୍ବତନ ସାଂସଦ ଏବଂ ଅନ୍ୟ ମାନ୍ୟଗଣ୍ୟ ବ୍ୟକ୍ତିମାନେ ମଧ୍ୟ ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଅର୍ପଣ କରିଥିବା ଜଣାପଡ଼ିଛି। ଆସାମର ତେଜପୁରରେ 1929 ଜୁଲାଇ 25 ତାରିଖରେ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଥିବା ସୋମନାଥ ଚାଟାର୍ଜୀ ଜଣେ ସୁନାମଧନ୍ୟ ଆଇନଜୀବୀ ଥିଲେ। ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ 1968 ସେ ସକ୍ରିୟ ରାଜନୀତିରେ ଅଂଶଗ୍ରହଣ କରି 1971 ଲୋକସଭାକୁ ନିର୍ବାଚିତ ହୋଇଥିଲେ। ସାଂସଦ ଭାବେ 10ଥର ନିର୍ବାଚିତ ହେବା ପରେ ତାଙ୍କୁ 1996 ସ୍ୱତନ୍ତ୍ର ସାଂସଦ ପୁରସ୍କାର ପ୍ରଦାନ କରାଯାଇଥିଲା। 2004 ଜୁନ୍ 4 ତାରିଖରେ ଶ୍ରୀ ଚାଟାର୍ଜୀଙ୍କୁ ଚତୁର୍ଦ୍ଦଶ ଲୋକସଭାର ବାଚସ୍ପତି ଭାବେ ଚୟନ କରାଯାଇଥିଲା। 2009 ମେ 31 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ବାଚସ୍ପତି ଭାବେ ଲୋକସଭା ଟେଲିଭିଜନ, 24 ଘଣ୍ଟିଆ ସଂସଦୀୟ ଚ୍ୟାନେଲ ଏବଂ ଉଚ୍ଚ ପ୍ରଯୁକ୍ତିବିଦ୍ୟା ସମ୍ପନ୍ନ ସଂସଦ ସଂଗ୍ରହାଳୟର ଶୁଭାରମ୍ଭ କରିଥିଲେ। ଭାରତ ଜିମ୍ବାୱେ ମଧ୍ୟରେ ଚଳିତ ତିନିଟିକିଆ ପୁରୁଷ T20 ଆନ୍ତର୍ଜାତିକ କ୍ରିକେଟ୍ ପ୍ରତିଯୋଗିତାର ଦ୍ୱିତୀୟ ମ୍ୟାଚ୍ ଆଜି ହରାରେଠାରେ ଖେଳାଯିବ।

শ্রোতা বন্ধু, এই ভজনটি সহিত শেষ হল আজির ভক্তিগীতর কার্যক্রম আরতি। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর বর্তমান প্রসার করুছু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 464 ভাগ। প্রযোজনা সুহাস মহান্তি।

0: নমস্কার, মো নাম লক্ষ্মী দাস মিরি, মোর গান না গঙ্গাজল, ব্লক কুতরা, জেলা সুন্দরগড়। মোর পেশা শিক্ষকতা, নিশা, বৃক্ষরোপণ এবং কৃষি। মানব সভ্যতা বঞ্চবা খাদ্য, জল, অম্লজান নিতান্ত আবশ্যকতা অছি। বৃক্ষরোপণ একমাত্র মাধ্যম অটে যাহাদ্বারা সমগ্র বিশ্বক বা জীবজগতকে জীবিত রাখিপার ও আবশ্যকতা পূরা করে পার। তেমন সমস্ত অনুরোধ, গোটি গোটি বৃক্ষ লগাতু এবং সুরক্ষা দিন্তু, যা ফলে সমস্ত খাদ্য, জল, অম্লজান মিলিপার। তেমন এই বর্ষা দিনে সমস্ত বৃক্ষ লগাইবা অনুরোধ। ধন্যবাদ।
1: ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କ ସମବାୟ ବିଭାଗ ତରଫରୁ ରାଜ୍ୟର ସମସ୍ତ କୃଷକ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କୁ ସୂଚିତ କରାଯାଉଛି ଯେ ଚଳିତ 2026 ମସିହା ଖରିଫ ଋତୁ ପାଇଁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଫସଲ ବୀମା ଯୋଜନାରେ ନିଜ ଫସଲ ଧାନ, ମକା, କପା, ଅଦା, ମାଣ୍ଡିଆ, ଚିନାବାଦାମ, ହଳଦୀ ଓ ହରଡ଼ ଚାଷର ବୀମା ପଞ୍ଜୀକରଣ କରାଇ ନିଅନ୍ତୁ। ଭାଗ ଚାଷୀ, ଋଣୀ ଓ ଅଣଋଣୀ ଚାଷୀ ସମସ୍ତେ ନିଜ ଫସଲର ବୀମା ପଞ୍ଜୀକରଣ ନିର୍ଦ୍ଧାରିତ ତାରିଖ 31 ଜୁଲାଇ ସୁଦ୍ଧା ନିକଟସ୍ଥ କୃଷି ସମବାୟ ସମିତି ଯଥା ପ୍ୟାକ୍ସ, ଲ୍ୟାମ୍ପସ, ବ୍ୟାଙ୍କ ଶାଖା କିମ୍ବା ଜନସେବା କେନ୍ଦ୍ରରେ କରାଇପାରିବେ। ଚାଷୀ ପିଛା 5 ଏକର ଜମିର ଫସଲ ବୀମା ପଞ୍ଜୀକରଣ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦେୟମୁକ୍ତ ଅଟେ। ପ୍ଲଟ୍ ପିଛା କେବଳ 1 ଟଙ୍କା ଦେବାକୁ ପଡ଼ିବ। ଅଧିକ ବିବରଣୀ ପାଇଁ ନିକଟସ୍ଥ କୃଷି ସମବାୟ ସମିତି, ଯେକୌଣସି ବ୍ୟାଙ୍କ ଶାଖା କିମ୍ବା କୃଷି ଓ ସମବାୟ ଅଧିକାରୀଙ୍କୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ।
2: ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ଦେଶାତ୍ମବୋଧକ ଗୀତର କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଶୁଣନ୍ତୁ ମମତା ସାହୁ ଏବଂ ସାଥୀଙ୍କ କଣ୍ଠରେ।

0: শ্রোতা বন্ধু, এই বন্য জন্তু সুরক্ষা ও সংরক্ষণ পাই প্রকৃতির নৈসর্গিক পরিবেশ ভিতরে গড়ি উঠিছে ভিতরকনিকা জাতীয় উদ্যান ঠারু আরম্ভ করে নন্দন কানন জাতীয় উদ্যান পর্যন্ত। আহুরি মধ্যে গড়ি উঠিছে সাতকোশিয়া অভয়ারণ্য ঠারু আরম্ভ করে ভিতরকনিকা অভয়ারণ্য যায়। সবুঠারে চালিছে বন্যজন্তু মানঙ্কর উন্নতি তথা সুরক্ষা পাই পদক্ষেপ। আম রাজ্যের জঙ্গলরে মুখ্যতঃ বাঘ, ভালু, বারা, হাতি, হরিণ ঠারু আরম্ভ করে এমিতি অনেক প্রকারের জীবজন্তু দেখা যাতে। ওড়িশার জঙ্গলরে বিভিন্ন প্রজাতির পশু, পক্ষী, সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণী, উভয়চর প্রাণী তথা তিনোটি প্রজাতির কুম্ভীর দেখা যাতে। মাত্র বড় দুঃখর কথা হেউছি যে এই বন্যজন্তু মানঙ্কর সংখ্যা ধীরে ধীরে হ্রাস হেবারে লাগিছে, যাহা প্রত্যক্ষ ভাবে আম পরিবেশ তথা প্রাকৃতিক পর্যাবরণ পাই বিপদ সৃষ্টি করেছে। বন্যপ্রাণী হেউছন্তি আম পরিবেশর গোটে অঙ্গ, তেণু আমি যদি আম জঙ্গলকু সুরক্ষিত রখিপারিবা তাহলে নিশ্চিত ভাবে আম বন্যপ্রাণী মানে মধ্য সুরক্ষিত রহিপারিবে। এথিপাই যেতে প্রকল্প বা যোজনা হেলে সুদ্ধা জনসাধারণকর সক্রিয় সহযোগ তথা সরকারকর প্রত্যক্ষ তত্ত্বাবধানরে বন্যজন্তুঙ্ক সংরক্ষণ তথা সুরক্ষাকু গুরুত্ব দেবা উচিত। তা ছড়া সেমানকর আবাসস্থলীকু সুরক্ষা দেবা সহিত বিভিন্ন বনখণ্ড এবং বনাঞ্চল স্তরের জনসচেতনতা সৃষ্টি করিবা নিহাতি দরকার। ফলরে আম দেশরে তথা আম রাজ্যরে যেমতি বাঘ সংখ্যা কমিবারে লাগিছি, সময় আসিব এমানকু দেখিবা সাত সপন হইযিব। তেণু এবেঠারু সতর্ক হেবা, সচেতন হবা, বন্যজন্তুঙ্ক সুরক্ষা পাই হাত বড়াইবা, এসবু কহিবার অর্থ হেলা শ্রোতা বন্ধু, আজি বনানী কার্যক্রমরে রহিছি এক যুগোপযোগী বিশেষ আলোচনা। আলোচনার বিষয় হেউছি ব্যাঘ্র প্রকল্প। এ সম্পর্কে আলোচনা করিবা পাই টেলিফোন মাধ্যমরে আম সহিত জোড়ি হই রহিছন্তি ভুবনেশ্বরস্থিত ঘাটিকিয়া ফরেস্ট ট্রেনিং স্কুলর ডাইরেক্টর অমিতা দাস। তাঙ্ক সহিত আলোচনার অংশগ্রহণ করুছন্তি অনন্ত চরণ জেনা। তেবে আসন্তু শুনিবা আলোচনা ব্যাঘ্র প্রকল্প।
1: ম্যাডাম নমস্কার, আজির বনানী কার্যক্রমকে আপনার স্বাগত। আজির বনানী কার্যক্রমের আলোচনার বিষয় রয়েছে ব্যাঘ্র প্রকল্প, এই বিষয়ে আমি আলোচনা করিয়া। তবে ম্যাডাম, আমি ব্যাঘ্র প্রকল্প বিষয়ে আলোচনা করিয়া পূর্বরু আমার বাঘ ওড়িশার হোক বা ভারতের হোক সংখ্যা কেতে আছে, আমার ভারতের সংখ্যা কেতে, ওড়িশার কেতে সংখ্যা আছে?
2: বাঘর সংখ্যা ভারতের প্রায় 3300 অছন্তি, ওড়িশার 28টি বাঘ অছন্তি বলে কোয়া যাচ্ছে।
1: কি কি প্রকার বাঘ?
2: ধলা বাঘ, কলা বাঘ, মহাবল বাঘ, কলরা পতরিয়া বাঘ, এসব অছন্তি। সেথুরু ধলা বাঘ কেবল ওড়িশার নন্দনকাননে হি অছন্তি। রয়্যাল বেঙ্গল টাইগর হচ্ছে পৃথিবীর সবুঠু সুন্দর বাঘ ভিতরে গণাযিবে।
1: আচ্ছা আচ্ছা,
2: শিমিলিপাড়ারে মহাবল বাঘ অছন্তি, চিত্তা বাঘ অছন্তি।
1: এই বাঘ মানে সব আমার জঙ্গলে রহিবা দ্বারা কোন আমার উপকার আসুছি?
2: আমার খাদ্য শৃঙ্খল বিষয়ে সমস্ত আমি জানিছে, ঘাস কি গছলতা সব খাদ্য সৃষ্টি করতে, তারপরে তাকে তৃণভোজী প্রাণী মানে খাঁতি, তাকে তারপরে বাঘ খাই থাকে। তৃণভোজী মান সংখ্যা হ্রাস করাইবার মুখ্য ভূমিকা হচ্ছে বাঘর। বাঘ যদি সংখ্যা লোপ পাই যাব, তৃণভোজী সংখ্যা বহুত বড়ি যাব, যে জঙ্গলে বাঘ রহবেনি সেটি হরিণ সংখ্যা, ঠেকুয়া মান সংখ্যা সব বহুত বড়ি যাবে। সে কম করবে না, সব ঘাস আরকারী মূল্যবান গছ মান চারা কু খাই যাবে, এত সংখ্যার সে খাইবে যে আউ নূয়া গছ আসবে না, জঙ্গল ঘাস শূন্য, আুদা জাতীয় উদ্ভিদ মূল্যবান গছ সব লোপ পাইবার লাগি যাবে। সে লোপ পাইলে কোণ হব না, তারপরে পক্ষী কীট পতঙ্গ সি আছে খাইয়া পাইবে না। পক্ষী কীট পতঙ্গ ন রহলে কোণ হব না, বীজ বিক্ষেপ হবনি কি আউ নূয়া গছ জঙ্গলরে আসবে না। যে তৃণভোজী প্রাণী মানক সংখ্যা যেত বৃদ্ধি পাইব, ঘাস গছ সব লোপ করদেবে, হরিণ মান প্রজনন ক্ষমতা বহুত অধিকা, সে সংখ্যা বড়িগলে কোণ হব না, গছ নষ্ট হব, গছ নষ্ট হলে অম্লজানর পরিমাণ হ্রাস পাইব, অঙ্গারকাম্লর পরিমাণ বৃদ্ধি পাইব, গছ হ্রাস পাইবার কোণ খারাপ প্রভাব আমি এবে যাই সমস্ত অনুভব করি আসছে।
1: আচ্ছা,
2: তারপরে পুনি ঘাস নষ্ট হলে বি মৃত্তিকা ক্ষয় হব, পুনি মাটির জল ধারণ ক্ষমতা বি হ্রাস পাইব, কারণ বর্ষা হল মানে ঘাস কি ছোট গছ সব পানি কু অটকাই রাখতে, মাটি কু ধীরে ধীরে সে পানটা পশিকি ভূস্থল জলস্তর কু সে বৃদ্ধি করতে। কিন্তু যদি তৃণভোজী প্রাণী সব ঘাস খাইবে, মৃত্তিকার জল ধারণ ক্ষমতা বি কমিব, সেমিতি বর্ষা জল সহ মাটি সব উপর স্তর ধোই যাই নদী নালার ক্ষমতা বি হ্রাস করব। আমি প্রতিদিন দেখুছি কিছু না কিছু প্রাকৃতিক দুর্ব্যবহার লাগি রয়েছে জঙ্গল নষ্ট হওয়ার দূর, তেমন বাঘ হচ্ছে আমার ইকোসিস্টেম বা আমার পরিবেশ সবুঠ খাদ্য শৃঙ্খল ଜୀବର ଶୀର୍ଷରେ ଥିବା ଜୀବ ଯିଏ ନ ରହିଲେ ବାକି ଖାଦ୍ୟ ଶୃଙ୍ଖଳା ବିଶୃଙ୍ଖଳିତ ହେଇଯିବ।
1: ତାହେଲେ କହିବାକୁ ଗଲେ ଆମର ବାଘ ଯୋଗୁଁ ପରିବେଶ ସନ୍ତୁଳିତ ରହୁଛି, ଇକୋଲୋଜିକାଲ ବାଲାନ୍ସ କହୁଛନ୍ତି।
2: ପରିବେଶର ସନ୍ତୁଳନ ରହିବାରେ ବାଘର ଭୂମିକା ଅତ୍ୟନ୍ତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ। ଜଙ୍ଗଲ ଖାଇ ସାରିଲା ପରେ ଜଙ୍ଗଲ ଯେତେବେଳେ କମିଯିବ, ତାଙ୍କ ତୃଣ ସବୁ କମିଯିବ, ସେମାନେ କଣ କରିବେ ନା ଚାଷ କ୍ଷେତ ମୁହାଁ ହେବେ। ଚାଷ କ୍ଷେତ ମୁହାଁ ହେଲେ କଣ ହବ, ଚାଷୀର ଖାଦ୍ୟ ବି ନଷ୍ଟ ହବ, ଆମ ବାଡି ବଗିଚାକୁ ବି ସେମାନେ ନଷ୍ଟ କରିଦେବେ। ତେଣୁ ଆମ ଖାଦ୍ୟ ଭାବ ଦେଖାଯିବ।
1: ଆମର ମଣିଷ ସମାଜ ପାଇଁ ବାଘର ମଧ୍ୟ ଉପକାର ରହିଛି।
2: ପ୍ରଭାବିତ ହୁଅନ୍ତି। ଆମର ଓଡ଼ିଶାର ଅଛି ଶିମିଳିପାଳ ଆଉ ସାତକୋଶିଆ। ଆପଣ ଶୁଣିଥିବେ ସାତକୋଶିଆରେ ସୁନ୍ଦରୀ ଛଡା ହେଇଥିଲା। ସୁନ୍ଦରୀ ଛଡା ହେବା ଯୋଗୁଁ ଜନସାଧାରଣ ବହୁତ ଅସନ୍ତୋଷ ବ୍ୟକ୍ତ କରିଥିଲେ।
1: ଆଚ୍ଛା,
2: ଆହୁରି ପ୍ରପୋଲ ଟାଇଗର ରିଜର୍ଭ ଦିଟା ଅଛି, ଗୋଟେ ହଉଛି ଦେବ୍ରିଗଡ ଆଉ ଗୋଟେ ହଉଛି ସୁନାବେଡା।
1: ତେବେ ଏଇ ଯେ ଆମର ପ୍ରକୋପ କହିଲେ ଓଡ଼ିଶାରେ ରହିଛି, ତାର କାର୍ଯ୍ୟକାରୀ କେମିତି
2: ଏଇ ପ୍ରକଳ୍ପ ପାଇଁ ଗୋଟେ ନ୍ୟାସନାଲ ଟାଇଗର କନଜରଭେସନ ଅଥରିଟି ସେଣ୍ଟରରେ ଅଛି। ବାଘ ପ୍ରକଳ୍ପ ପରିଚାଳନା ପାଇଁ ସମସ୍ତ ପ୍ଲାନ ଠୁ ଅର୍ଥ ସବୁ ରାଜ୍ୟ ସେଣ୍ଟ୍ରାଲ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ରୁ ଆଣି ଆମକୁ ପ୍ରଶିକ୍ଷଣ ଦେଇକି ସେ ପ୍ରୋଜେକ୍ଟ ପାଇଁ କାର୍ଯ୍ୟ କରିଥାନ୍ତି।
1: ବାଘ ପ୍ରକଳ୍ପ ରହିଛି ଓଡ଼ିଶାରେ, ତାର କିଛି ଇତିହାସ ଅଛି?
2: ଭାରତ ସରକାର ଏହାକୁ 1973 ମସିହାରେ ଆରମ୍ଭ କରିଥିଲେ।
1: ତତ୍କାଳୀନ
2: ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଇନ୍ଦିରା ଗାନ୍ଧୀଙ୍କ ସହାୟତାରେ ସେଟା ଆରମ୍ଭ ହୋଇଥିଲା। ସେତେବେଳେ ପ୍ରଥମ ଜିମ୍ କର୍ବେଟ ନ୍ୟାସନାଲ ପାର୍କ, ଆପଣ ନାଁ ଶୁଣିଥିବେ ଉତ୍ତରାଖଣ୍ଡର, ତାକୁ ପ୍ରଥମ ପ୍ରୋଜେକ୍ଟ ହିସାବରେ ନେଇଥିଲେ। ଡକ୍ଟର କୈଳାସ ସାଂଖିଲା ବୋଲି ଜଣେ ବ୍ୟକ୍ତି ପ୍ରଥମ ପ୍ରୋଜେକ୍ଟ ଡାଇରେକ୍ଟର ହେଇଥିଲେ, ତାଙ୍କୁ ସେଥିପାଇଁ ଟାଇଗର ମ୍ୟାନ ଅଫ ଇଣ୍ଡିଆ ବୋଲି ଆଖ୍ୟା ଦିଆଯାଇଛି। 1973 ମସିହାରେ ସେଟା ପ୍ରଥମେ କାର୍ଯ୍ୟକାରୀ ହେଇଥିଲା। ବର୍ତ୍ତମାନ ପ୍ରାୟ ଭାରତରେ 53 ଟାଇଗର ରିଜର୍ଭ ଅଛି। ମଧ୍ୟପ୍ରଦେଶରେ ଭାରତର 1/3 ବାଘ ଅଛନ୍ତି। ସେ ଯୋଉ ବାଘ ଗଣନା କାର୍ଯ୍ୟ ପ୍ରତି 2 ବର୍ଷରେ ଚାଲିଛି, ସେତେବେଳେ ହଉନଥିଲା। ଯେତେବେଳେ ରାଜରାଜୁଡ଼ା ଶାସନ ଥିଲା, ସେମାନେ ବାଘ ମାନଙ୍କୁ ମାରିବା ତାଙ୍କର ଗୋଟେ ଗର୍ବର ବିଷୟ ଥିଲା, ତାଙ୍କ ଟ୍ରଫି ଟଙ୍ଗେଇବା ତାଙ୍କର ଗୋଟେ ସଉକ ଥିଲା। ସେଥିପାଇଁ ବାଘ ସଂଖ୍ୟା ହ୍ରାସ ହେବାର ମୁଖ୍ୟ କାରଣ ହଉଛି ରାଜରାଜୁଡ଼ା ମାନଙ୍କ ସଉକ।
1: ଆଉ ଏବେ ହ୍ରାସ ହେବାର କାରଣ ସବୁ କଣ ରହିଛି?
2: ଆପଣ ଜାଣିଥିବେ ସୁନ୍ଦରୀ ମଣିଷକୁ ମାରିଦେଲା ବୋଲି ରୁମର ହେଲା, ତେଣୁ ସୁନ୍ଦରୀକୁ ମାରିବା ପାଇଁ ସେମାନେ ସବୁ ଚେଷ୍ଟା ଚଲେଇଲେ। ମାନେ ମଣିଷ ଆଉ ଜୀବଜନ୍ତୁଙ୍କ ଭିତରେ ଯୋଉ ସବୁବେଳେ ରାଗି ରହିଛି, ଇଏ ଆପଣଙ୍କର ଯଦି କିଏ ରିଲେଟିଭ ଯଦି ବାଘ ଦ୍ଵାରା ଆକ୍ରମଣର ଶିକାର ହେଇ ମରିଯିବେ, ତାପରେ ଲୋକଟି କ୍ଷୁବ୍ଧ ହେଇକି ସିଏ ଚାହିଁବ ବାଘଟା କେମିତି ମାରିବୁ ଆମେ, ସେ ଗାଁବାସୀ ସବୁବେଳେ ଚେଷ୍ଟା କରିବେ ସେ ବାଘ ମରିଯାଉ, ତେଣୁ ତାକୁ ଇଲେକ୍ଟ୍ରୋକୁସନ କରନ୍ତୁ, ନହେଲେ ତୀର ଦ୍ଵାରା ମାରନ୍ତୁ, ନହେଲେ ବନ୍ଧୁକ ମାରନ୍ତୁ, କେମିତି ହେଲେ ମାରିବାକୁ ବି ଚେଷ୍ଟା କରିବେ। ତାପରେ ଆପଣ ଜାଣିଥିବେ ବାଘର ଦାନ୍ତ ବି ବହୁତ ମୂଲ୍ୟବାନ, ବାଘର ଚମଡା ବି ବହୁତ ମୂଲ୍ୟବାନ, ସେଥିପାଇଁ ଶିକାର ମୁଖ୍ୟ କାରଣ ବାଘର। ତାପରେ ତାକୁ ନଷ୍ଟ ହଉଛି, ଜଙ୍ଗଲ କ୍ଷୟ ହେଇକା ଯାଉଛି। ଆପଣ 10 ବର୍ଷ ତଳେ ଦେଖିଥିବା ଜଙ୍ଗଲ ତାର ଆୟତନ ବହୁତ କମ୍ରେ ପହଞ୍ଚି ଗଲାଣି। ତ ବାଘ ରହିବ, ବାଘର ଗୋଟେ ଟେରିଟୋରି ଅଛି, ସେ ଗୋଟେ ଜୋନରେ ତା ଏରିଆ କରିଥାଏ, ତା ନିଜ ପରିବେଶ ସନ୍ତୁଳିତ ନ ରହିଲେ ମାନେ ଭଲ ନ ରହିଲେ ସେ ଧୀରେ ଧୀରେ ଲୋପ ପାଇଯାଉଛି।
1: ଆପଣ କହିଲେ ଆମର ଓଡ଼ିଶାରେ ଏତିକି ସବୁ ବାଘ ଅଛନ୍ତି, ଆପଣ ତାକୁ ଗଣନା କେମିତି କରୁଛନ୍ତି?
2: ବାଘ ଗଣନା ଗୋଟେ ପଗ୍ ଇମ୍ପ୍ରେସନ ପ୍ୟାଡ୍ ବୋଲି ଗୋଟେ ଜିନିଷ ଅଛି, ମାନେ ବାଘର ପାଦ ଚିହ୍ନକୁ ହ୍ୱାଇଟ୍ ସିମେଣ୍ଟରେ ଛାଞ୍ଚ କରାଯାଏ, ଛାଞ୍ଚ କରିକି ଆଣିକି ସେଥିରେ ଟେକ୍ନିସିଆନ ମାନେ ଯୋଉମାନେ ସେଇ ବିଷୟରେ ଜ୍ଞାନ ଆହରଣ କରିଛନ୍ତି ସିଏ ଚିହ୍ନିକିରି ତାକୁ ଗଣନା କରନ୍ତି। ଏବେ ଆଉ ଟିକେ ଟେକ୍ନୋଲୋଜି ଆଉ ଟିକେ ଭଲ ହେଇଗଲାଣି, ଯୋଉଥିରେ କି କ୍ୟାମେରା ଟ୍ରାପିଂ ମେଥଡ, କ୍ୟାମେରା ଟ୍ରାପିଂ ମେଥଡରେ ବାଘମାନଙ୍କ ଫଟୋ, ରାତିରେ ସେମାନେ ପାଣି ଜାଗାକୁ ଯିବେ, ସଲ୍ଟ ଲିକ୍ ଗୋଟେ ଅଛି, ପାଣି ପିଇସାରି ସେମାନେ ଗୋଟେ ଲୁଣି ମାଟି ଖାଆନ୍ତି ତାଙ୍କ ଖାଦ୍ୟ ଅନୁସାରେ, ସେ ଜାଗା ଗୁଡାକରେ ସବୁ ଖଞ୍ଜା ହେଇଥାଏ, ଯୋଉଠିକି କ୍ୟାମେରା ଟ୍ରାପ୍ରେ ରେକର୍ଡ ହୁଏ। ଯେମିତି ଦୁଇଟା ମଣିଷର ମୁହଁ ସମାନ ନୁହେଁ, ସେମିତି ବାଘର ଗାର ସମାନ ନୁହେଁ, ବାଘର ଗାର ଦେଖିକି ସେମାନେ ଚିହ୍ନନ୍ତି ଇଏ ଗୋଟେ ଅଲଗା ବାଘ, ଇଏ ଆଉ ଗୋଟେ ଅଲଗା ବାଘ, ଇଏ ଆଉ ଗୋଟେ ଅଲଗା ବାଘ, ବାଘର ଗାରର ପ୍ୟାଟର୍ନ ସମସ୍ତଙ୍କର ସମାନ ନୁହେଁ, ସମସ୍ତଙ୍କର ଅଲଗା ଅଲଗା।
1: ଆଚ୍ଛା, ଆପଣ ଯୋଉ କହିଲେ ଆମର ଇକୋଲୋଜିକାଲ ବାଲାନ୍ସ କୁ ସନ୍ତୁଳିତ କରିବା ପାଇଁ ବାଘର ଆବଶ୍ୟକତା ରହୁଛି, ବାଘ ତ ଏକ ମାଂସାଶୀ ପ୍ରାଣୀ, ସେ ଖାଦ୍ୟ

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়ে যাই তেবে আজির কার্যক্রম কু এইটি রকুচু আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে রাজীব কুমার মাহন্ত এবং উপস্থাপনারে মু থিলি নিহারপালা পটনায়ক। আজি পই তাহলে বিদায় দিয়ন্তু, রহুচু, নমস্কার।

শ্রোতাবন্ধু, এই গীতটি সহিত শেষ হল আজির সিনে সঙ্গীত কার্যক্রম। আজির সিনে সঙ্গীত কার্যক্রমে শুণুলে সঙ্গীত নির্দেশক এবং কম্পোজর রাম সম্পতঙ্ক জন্মদিনরে তাঁকর কিছু লোকপ্রিয় গীত। আপন মানে কার্যক্রম শুণুচন্তি আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর। সময় বর্তমান রাতে 8:45 হওয়া যাচ্ছি। এবে শুণন্তু সমাচার সন্ধ্যা এবং পরে পরে রাতে 9টায় শুণবে ইংরাজি সম্বাদ রিলে করে প্রসার করুছু আকাশবাণী দিল্লিরু।

0: সে লুকাতিটা আছে, তাকে নিয়ে চলে যাও।
1: মতে তাহলে তো চোর বলে ভাবুছু নু? হ্যাঁ হ্যাঁ, তোর বা কোন ভুল? জ্ঞানী গুণী ভক্ত মানে মতে তো চোর বলে কুহতি। ত্রেতয়ারে মু যোগী মুনি মানকর মন চোরি করেছি, দ্বাপরের কেতে সরলহণী চোরি করে খাইছি, গোপী মানকর লুগা চোরি করেছি, আউ এ কলিযুগরে পাপী মানকর পাপতাপ চোরি করিবা পাই বড় দেউলরে বসছি।
0: এ কোন চন্দন অগর গন্ধরে মহকি যাচ্ছে এ ঘর, বংশীর স্বরের নাচি উঠুছে মন, ও অন্ধারে মু কিছু দেখি পারুনি, কে কে তুমি, কে ঘরক আসছ?
1: অন্ধার দূরেই যাইছি, আলোরে এবে দেখ ভক্ত, দেখ কে তো ঘরক আসিছি।
0: হে কোন, হে কোন মু দেখুছি, যোগী মুনি যাহাকু দেখিয়া বর্ষ বর্ষ ধরে তপস্যা করুচন্তি, ব্রহ্মা শিব যাহাকু দেখিয়া সববেলে ধ্যান করুচন্তি, মো আগরে সে নিজে, মো আগরে সে ঠাকুর উভাইছন্তি।
1: হ্যাঁ, রথ উপরে ঠিক এই রূপ দেখিছিলু না শোইবা পূর্বরু? ঠিক এই রূপকে চিন্তা করি নথিলু?
0: মু ঠিক দেখুছি তো,
1: আখি সামনারে দেখি মধ্যে বিশ্বাস করি পারুনু।
0: কেমিতি কেমিতি বিশ্বাস করিবি জগন্নাথ, রত্ন সিংহাসন ছাড়ি অথ রাতিরে এ কুড়িয়া ভিতরে এতে বড় ঠাকুর বিজয় হওয়া কথা, মু কেমিতি বিশ্বাস করিবি?
1: বৈকুণ্ঠ রত্ন সিংহাসন যোগী মুনি মানঙ্কর স্তুতিগান ব্রহ্মা শিবঙ্কর ধ্যান সবু সবু অপেক্ষা ভক্ত মো পাই বড়, মো ভক্ত যেউঠি ভক্তির সহিত মতে চিন্তা করে সেইঠিক মু ব্যাকুল হয়ে ধাই যায়। পুরাণর তু কোন একথা শুনিনু? রথযাত্রা অবসরে তো হৃদয়ের জ্ঞান প্রদীপ জাঁড়া পরে বি ভক্ত মোর জীবন বলে তু বুঝি পারুনু?
0: কেউ জ্ঞানর আলুয়ারে তোতে কে বুঝি পারিব, কেউ শক্তি বলরে তো স্বরূপ কে মাপি পারিব, তো মায়া পরা তত্ত্ব অগোচরে ঠাকুর আখির লুহ ঢালি তো পাদ পদ্ম তলে মু খালি মুন্ডিয়া মারুছি।
1: উঠ ভক্ত, তোর ভক্তিভাবে মু প্রসন্ন, তোতে যে কোনসি বর দেওয়া পাই মু প্রস্তুত, মন ইচ্ছা বর মাগ দাসিয়া।
0: কি বর মাগিবি আউ কি বর তু দবু?
1: ইন্দ্রপদ।
0: ইন্দ্রপদ?
1: সবু পদ ঠারু শ্রেষ্ঠ ইন্দ্রপদ তোর মনকু পাওনি?
0: ঠাকুরে, ইন্দ্র যে পদকু ধ্যান

0: ধন্যবাদ আসিয়া, তোমার অতিথি সৎকারে আমি মুগ্ধ।
1: অনেক জটিল প্রশ্নর উত্তর দেই পারিথিবারু আমি মানে তোমাকে মহাজ্ঞানী ভাবে স্বীকার করুছি।
2: জগন্নাথ প্রতি তোমার অসাধারণ ভক্তি রইতিবারু জল মধ্যে বলরাম দাসঙ্কু তুমি প্রভুঙ্কর দশবতার রূপ মধ্যে দেখাই পারিছ। হ্যাঁ দাসিয়া, এবার বলরাম দাসঙ্কর প্রশ্নর উত্তর দিও।
3: দাসিয়া, শ্রীজগন্নাথ বর্তমান কোটি অছন্তি কহিপারিব?
4: তুমি মানে প্রভুঙ্কু নীলচক্রে বসাই আসিছ, রত্ন সিংহাসন বর্তমান খালি, খরারে বসি বসি শ্রীঅঙ্গুরু শ্রমছাও ঝরি পড়ুছে।
3: ধন্য দাসিয়া ধন্য, তোমার ভক্তি ও জ্ঞানর স্বরূপকু আমি মানে ঠিক রূপে কল্পনা করে পারিনথিলু। জ্ঞান গর্বরে অন্ধ হয়ে তুম ভি মহাভক্ত ছোট মনে করে এপরি পরীক্ষা করিথরু আমি মানে ঘোর লজ্জিত। এই পরীক্ষার স্থলী জনমুখরে মহাখলা রূপে প্রসিদ্ধি লাভ করিব, যুগে যুগে প্রসিদ্ধ ভক্ত ভাবে তুমি জনসমাজে পূজিত হব। তুম মথার শাড়ি বান্ধি